দেখে বুঝে আপি হিয়া বুঝে আপি করছে করে বিচার আপি করছে করে বিচার আপি আপি শুনুন বিলে আচ্ছা যাও তো সচি বা যাহি যাচক জি না আচ্ছা যাহি আপি যাই তো আরে ও যাচা সচি বা দিয়ে তো সচি কে রা

হতে পারো, কিছু না হওয়া তাপি নাহি কিছু পারা হুয়া কো তোমারা পানিয়ে ইয়া আর যে তেরা পানিয়ে হ্যাপি লেবেল তু পিতা যাও বার গদারে জ্যোঁ খিলা মে ত্যোঁ চিলহারে চিলড়া মারা কে যাও তুমি কিনা চেলে নাহি কো বে পাড় এক বজায় রখে গ্রহে অন্তর এক বড়াই দে চন্দ্র কি কাজ কি কো রাজা ইন মে গই হ্যা ক্যা কুড়া হুকমে দানা দুজা নাহি